আমি কি বলবো, একবার বলছিল সঙ্গে সব একটা তৈরি মানে রান্না খাবে, ধর ইউটিউব সব কিনাও কাজে নেও এসব কি করে জানি, ইউটিউবের ধর সঙ্গে খেলতে তৈরি হওয়ার পর

হ্যাঁ, ঠিক বলছি, নানিকায় বলছো। কি বলছি, নানিকায় করেছি, পুরুষ সংসার করেছি, কি বলছি, নানিকায় করেছি, পুরুষ সংসার করেছি।

মানুষের আমার সমাজ হয়েছে এবং এখানে হয়েছে এরকম সকাল হয় কিছু মনে হয় মন দিয়ে হয় looking for a job there. That is the reason that this is a frequent issue that we're going to be back from the allergy. I'm talking to you, teenagers.